0: লগাই যোৱা আখৰবোৰে ৰাতিৰ মায়াত জোনাকী হৈ উৰে, অথবা কোনোবা ভগ্ন প্ৰাচীৰৰ সুৰঙেৰে বৈ অহা এজাক ৰৌদ্ৰ কিৰণত আখৰবোৰ ধূলিকণা হৈ উৰে, অথবা শৰতৰ ৰাগীত শেৱালিৰ সুবাস হৈ বিয়পে, কিম্বা ফাগুনৰ ৰাগীত প্ৰেমৰ কবিতা হৈ নিগৰে। আৰু জীৱনো ঠিক তেনেকৈ। জীৱন কি এই জীৱন? এই জীৱনৰ অৰ্থ কি? যেনে অবুজ হাতৰ এক উত্তৰবিহীন প্ৰশ্ন। জীৱনে কি বিচাৰে আমাৰ পৰা? কি বা এই জীৱনৰ পৰিসীমা? জীৱনে হাঁহে, জীৱনে কান্দে, জীৱন হহাকণ্ডাৰ খেল নেকি বাৰু? জীৱন স্বতন্ত্ৰ নে চাৰিবেৰৰ মাজত ৰুদ্ধ? জীৱন গতিশীল নে কঠিন শিলত কটা পুৰাতন ভাস্কৰ্যৰ দৰে স্থিতিশীল? এই যে প্ৰশ্নবোৰ, প্ৰশ্নবোৰ সূক্ষ্ম অথচ তেনেই জটিল। হয়তোবা সময়ে জুৰুলা কৰা বৃদ্ধ কামিহাৰ কেইডালৰ বেৰত আবদ্ধ হৈ জীৱন যথামৰি থাকে, পোৱা নোপোৱাৰ কিম্বা পাই হেৰুৱাৰ অজস্ৰ সুমনীয়া, অথবা দিনৰ শেষত পদপথৰ কাষত একাপ চাহত উপঙে জীৱনৰ অপূৰ্ণ অংগ। যথামৰি থাকে ব্যৰ্থ জীৱনৰ আধৰুৱা গল্পৰ অস্পষ্ট প্ৰতিবিম্ব, নতুবা শীতৰ চেঁচাত বিবস্ত্ৰ কায়াত ক্ষুধাটোৰ দেহাত ওলমি ৰয় নিস্তেজ যেন জীৱনৰ অপৰিপক্ক নক্সা। য'ত সামৰি থাকে দৰিদ্ৰ জৰ্জৰ জীৱন, সংঘৰ্ষৰ এখন ধূসৰিত প্ৰচয়, এটি কবিতা হৈ থাকে লুপ্ত কাহিনীৰ কোনো পাঠত, সময় পালে মাতি যাবা তুমি সন্ধিয়াৰ জোনৰ পোহৰ। এটা আধ্যাত্মিক কবিতা শুনাবলৈ লৈছোঁ এতিয়া, আৰু এইটো শিৱজীৰ ওপৰত। কভি ৰদ্ৰ ৰূপ বিশাল লি, কভি ছায়া কা অভিমান লি, কভি ভস্ম কা শৃংগার কি, কভি হাথো মে বিনাক লি, মেনে শঙ্কর কো দেখা হ্যা ভহি জো কৈলাশ কি বাসী হ্যা, সৃষ্টি ভি জিনকি দাসী হ্যা, হ্যাঁ ভহি জো সবকে ধারক হ্যা, ইস পাবন ধরা কে তারক হ্যা, হ্যাঁ মেনে উনহে হি দেখা হ্যা, ও জো ঘট ঘট মে বসতে হ্যা, হর কন কন মে জো রমতে হ্যা, জো সঙ্গ মেরে হি হসতে হ্যা, ভহি তো মেরে পালক হ্যা, মেনে উনহে হি দেখা, মেনে শঙ্কর কো দেখা। কভি গহরি ধুন মে গাতে হ্যা, কভি শান্ত ধ্যান মে সমাতে হ্যা, কভি ত্রিশূল কি তেজ ধার লিয়ে, কভি প্রেম কি বুন্দো মে জাগতে হ্যা, মেনে শঙ্কর কো দেখা হ্যা, ভহি জো হিমালয় কি চোটি উপর হ্যা, সদিও সে ভক্তি কি জো কথা গাতে হ্যা, জো সঙ্কট মে হর ভক্ত কে সঙ্গ হ্যা, ভহি তো সুখ দুঃখ মে সাথ নিভাতে হ্যা, মেনে উনহে হি দেখা হ্যা, জো অনন্ত মে বিছে হ্যা, হর যুগ মে আপনে আপ কো দিখাতে হ্যা, হর দুঃখ মে জো সহারা বনতে হ্যা, ভহি তো মেরে জীবন কি আধার হ্যা, মেনে উনহে হি দেখা হ্যা, কভি অগ্নি মে জলতে হ্যা, কভি ধোঁয়ে মে ছিপতে হ্যা, জো ব্রহ্মা ওর বিষ্ণু মে ছিপে হ্যা, ভহি তো হর আত্মা কি সাক্ষী হ্যা, মেনে উনহে হি দেখা হ্যা, মেনে শঙ্কর কো দেখা হ্যা, জো রুদ্রাক্ষ কি মালা মে ছিপে হ্যা, হর মন কি আওয়াজ কো জো সুনতে হ্যা, জো ভক্তি কি ধুন মে ঝুমতে হ্যা, ভহি তো সৃষ্টি কে হর রঙ মে বিখরে হ্যা, মেনে উনহে হি দেখা হ্যা, হর পর্ব পর উনকি নৃত্য কি ধুন, হর ঋতু মে উনকি প্রেম কি গুনগুন, জো ইস সংসার কো প্রেম মে লপেটতে হ্যা, ভহি তো জীবন কো অর্থ দেতে হ্যা, মেনে উনহে হি দেখা হ্যা, জো মায়া কি জঞ্জাল কো তোড়তে হ্যা, হর ভক্ত কি হৃদয় কি ধড়কন মে হ্যা, জো শিব কি জ্যোতি মে অসীম হ্যা, উনকি ছবি মে সৃষ্টি কি গুঞ্জ হ্যা, মেনে উনহে হি দেখা হ্যা, জব ভি অন্ধকার নে ঘেরা মুঝকো উনকি কৃপা সে হি হর রাস্তা মিলা হ্যা, জো প্রেম সে হর ঘড়ি সজগ হ্যা, ভহি তো সচ্চে গুরু হ্যা, ইয়হি সচ্চে, মেনে উনহে হি দেখা হ্যা, মেনে শঙ্কর কো দেখা।
1: খুব ভাল লাগিলে ইমান পৰাই শ্ৰোতাসকলে মৃদুল কুমাৰ দাসৰ কবিতা পাঠ শুনিলে। প্ৰিয় শ্ৰোতা, যুৱ সাহিত্যৰ বাবে নিৰ্ধাৰিত সময় শেষ হৈ অহাৰ লগে লগে অনুষ্ঠানটিৰ পৰা মই শ্ৰুতি ইমানতে বিদায় লৈছো। ধন্যবাদ। প্ৰিয় শ্ৰোতা, যুৱ সাহিত্য অনুষ্ঠানটি শুনিলে। আজি উপস্থিত আছিলে উদীয়মান কবি মৃদুল কুমাৰ দাস আৰু উদীয়মান গল্পকাৰ শিল্পী শিখা বৰা।

কি অপূর্ব অনুভব নহয় নে শ্রোতাগণ, গানটিত যেন নিশার নিস্তব্ধতাটো হৃদয়ের কথা কব পারি। এবার আইসো মোর ভাল লগা আন এটি গীতলৈ। প্রেম কেতিয়াবা উচ্চস্বরে কোৱা নহয়, হৃদয়ের নিঃশব্দ স্পন্দনত অনুভব করা হয়। কিছুমান গান কেবল গান নহয়, হৃদয়ের গোপন ডায়েরি হয়ে পড়ে। প্রতিটি শব্দ যেন কারোবার নাম লৈ ধীরে ধীরে কানত কয়, তুমি সদায় মোর ওচৰতে আছা।